ছোর মন গয় বারে রাগার তো কেন লাই ভোটে ভোটে মাইলে তান করার বারে কোষে মোরা কতে দিন বুদ্ধি কতে দিল আতে ইউ কেন কোরা তেরো বুদ্ধি তো দেখে আগর বারে শূন্য থাকো মেরো শত্রু ভয় যাতে ঠুলো পরাক্রম গরে উনার সাহেব আইলা।

তোরা জানা মালায়া যায় রে লাল তোরা ও মেরা ঘরে তাই কইসা কো দুঃখ বরদায় আইসা কো ও মেরা ঘরে তাই কইসা কো দুঃখ বরদায় আইসা কো দিনা দিনা জিন্দা কি সারা খুনে ভাইরাজ দিনা দিনা জিন্দা কি সারা খুনে ভাইরাজ হরে রাম হরে রাম বাঁচো হরে রাম মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম।

লায়ো ভোটা দেখি ভোটে দাইলে ল্যামসেল চাংরা খাসি ভোটা দেখি ভোটা দাইলে ল্যামসেল চাংরা খাসি গরি পাকা ছোরা ছোরি রুনসন দাইলা বাসি গরি পাকা ছোরা ছোরি রুনসন দাইলা বাসি জেঠো ছোরো ভান্সা উতা হেবা চিউরা চিচি ছাইলা ভালো ভালে দেখি রুনসন মাখা মিচি ছাইনা ভানো ভালে দেখি রুনসা আখা মিচি।